0: গোলক বিহারী মহাপাত্র এবং চিরঞ্জীবী রাউতরায়।
1: শ্রোতা বন্ধু, এতবেলে যে কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রর, আপন মানে টিউন করছেন সবু বর্গর শ্রোতা মানকর প্রিয় রেডিও চ্যানেল 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু। আমার পরবর্তী কার্যক্রম শুণবা পূর্বর কিছু মুহূর্তর বিরতি।
2: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ইশ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকনা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
3: শ্রোতা বন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ, সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হ্যুম্যান ফিউচার।
1: আকাশবাণী রাউরকেলা প্রচার করছু বন পাহাড় গীত কার্যক্রমে সান্তাড়ি গীত পরিবেশন করেছেন কস্তুরী মুর্মু ও সাথী।

0: শ্রোতাবন্ধু, গীতটি শুণুলে বেটা কথাচিত্রর কণ্ঠদান করে অনুরাধা পোডওয়াল এবং বাবলা মেহতা। কার্যক্রমের পরবর্তী গীত শুণবা পূর্ব এই সূচনা।
1: শ্রোতাবন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ, সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ। হার্ম টু নেচার ইজ হার্ম টু হিউম্যান ফিউচার।
0: সিনে সঙ্গীত কার্যক্রমে বর্তমান শুনিবা চলতি কা নাম গাড়ি ফিল্মর সুন্দর গীত কণ্ঠদান করেছেন কিশোর কুমার, সঙ্গীত সংযোজনা এস ডি বর্মন, রচনা মজরু।

0: শ্রোতা বন্ধু, গীতটি শুনুলে দূর গগন কি ছাও মে ফিল্মর যা কণ্ঠদান এবং সঙ্গীত সংযোজনা করে কিশোর কুমার। কার্যক্রমের পরবর্তী গীত শুণবা পূর্ব এই সূচনা।
1: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ইশ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজি হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
0: হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত শুণুচ্ছন্তি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী গীত এক লড়কা এক লড়কি কথাচিত্রর কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।

শ্রোতাবন্ধু আপনার শুণুচার ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। দয়া সাগর হে দেখা দিও অছ কাহি, শুণবা দীপ্তিময়ী মহান্তি কণ্ঠে এই ভজনটি মধুসূদন রাও রচনার।

শ্রোতাবন্ধু শুনিলে শ্রীমদ ভাগবতর 454 ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি, আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা ওড়িয়া ভক্তিগীতর আলবম।

0: শ্রোতাবন্ধু, শুনিলে এই মন ছুঁয়া ওড়িয়া ভক্তি গীতটি? কণ্ঠ ও গীতিকার থিলে অরবিন্দ মুদুলি।
1: শ্রোতাবন্ধু, পৃথিবী কেবল আমার নুহে, আমি পৃথিবীর অংশ, সবুজ পৃথিবী আম সুন্দর ভবিষ্যৎ। আস লগাইবা গছ, বঞ্চাইবা আম পরিবেশ।

শ্রোতা বন্ধু, আশালতা ষড়ঙ্গী কণ্ঠে শুনলে এই ওড়িশী গীতটি বলদেব রথঙ্ রচনার শেষ হল ওড়িশী গীতর কার্যক্রম।

0: কামটা কি আর ছাড়বো কেন দাদা কহ তো?
1: দেখো গা, যাহা বি অসুবিধা হলে তো নিহাতি সেতার আমি বাট নাই খুঁজলে হেবা কেন বলে, সেতার তো সুবিধা করবার লাগি কিছু না কিছু করবার এসি।
0: হয়ে পড়ে দাদা, তো দেখো ন, আমার চাষবাস থি ইহাদের যে চাষবাস চালিছে, ধান চাষ র কথা যদি কহেমা গা দাদা, সেটা তো ওইতকা সময়ের চাষ হয়, তিন মাস চার মাস তো বেলে বেলে হেই হি
1: যাচ্ছে।
0: হ্যাঁ, তো সেথি পানি বি ওতকা দরকার পড়ছি।
1: হয় গা, বিনা পানি আর ওই চাষ তো ভালসে করি নাই হুয়ে।
0: হয় পরে আর ওইটা কেন তুমি অলগা কেন ফুল গছ হয়েছে, ই আম গছ কি অলগা কেন গছ লগাইছ যে সেখানে আনি করি পান বালটি থি আনি করে ঢালি দেবো যে হেবা কে
1: কেন ঘাই শোনে থি?
0: হয় এটা তো কেতনি কেতে পান দরকার পড়ছি নগা বলে, আজকাল র জেন হিসাবে পান পাক মানে বদলুছি।
1: হয় হয়,
0: ই যে আমার বর্ষা পান সেটা তো ঠিক সময় থি আর ঠিক পরিমাণ থি হেবা বলি করি কিছু নিশ্চিততা নেই ন।
1: সত্যি গা, এটা ঠিক কহলো, আজকালির বর্ষার কিছু ঠিক না নেই ন। হলে মঝরে মঝরে যেন বর্ষা মানে হউছি,
0: হয় হয় হয়,
1: সে বর্ষা পানি কে যদি আমি সঞ্চয় করে রাখলে ভাল হতা।
0: হেই কথা পরে দাদা, পহলা নু যেন কথা আমি হেলা যে আমার কাম ধাম থি কিছু যদি অসুবিধা আইসি বলে আমি সেতার বাট খুঁজছু যে কেনতা করি ভাল করে আমার কামটা হেই পারবা বলি করি, নি অটকি করে রহবা বলি করি গা।
1: হয় হয় হয়,
0: তো ই যেন বর্ষা পান হউছে, সে পান কে কেনতা করি হেন্তি বুহি নেই যাই দেই করি কেনতা করে তাকে সংরক্ষণ করমা সঞ্চয় করমা, সেথির লাগে কেতনে কেতে সবু সচেতনতা কার্যক্রম মানে করা যাচ্ছে। আর আজকাল তো আমার ভাই বহন মানে বি বনে সচেতন হেলে নগা দাদা।
1: হয় গা, যেতেবেলাকে অসুবিধা পড়ছি মানে সে তার সুবিধা করবার লাগে ব্যবস্থা করবার হেসি।
0: হয় পরে
1: হেতি লাগে সচেতন হউছেন ধীরে ধীরে করি।
0: হয় হয় হয়, আর দেখো ন, ই বর্ষা পান কে যদি আমি সংরক্ষণ করি রখমা তেবে তো আমার মাটির তলে যেন পান র স্তরটা আছে সেটা বড়ভা, আমকে পান জলদি করে মিলবা। ই আমার বোরওয়েল খোলা হো কি কে গোটে চুয়া কুড়বা বলে সেথি বি পান বাহারিবা, তার বাদে আমার মাট র জল ধারণা ক্ষমতাটা বি বড়ভা।
1: হয় গা, বলে সেটা বড়ভা লাগি হলে আমাকে উপায় করবার পড়বা নেই কে? যেটা কি আমি গছলতা লগামা বলে সিনা সে পান বুহি নেই যাই করি পানি ভেদি করি আমার মাটি ভিতর কে যিবা।
0: হয় আর মাটটা বি মানে সংরক্ষণ হে করে রহবা, মাট বি বুহিবা নেই কি পান বি বুহিবা নেই।
1: হয় আর গোটে যেন বর্ষা হেলা পরে আমার ছাত মানকু সেনর পান যেন বুহি যাউছি, সেটাকে বি সঞ্চয় করি করে রাখবার আছে।
0: আর দেখো অনেক জায়গা থি তো ই আমার বর্ষা পান কে সঞ্চয় করে রাখবার লাগি কেতে সবু উপায় মানে করা হউছে, পাইপ মানে ই আমার উছনা ঠান মানকে গা।
1: হয় যেন আড়ু পানটা উহলি যাউছে।
0: হয় হয় হয়, সেটা মানকে লগাই দেই করি পাইপ মাধ্যম থি একা ই আমার গাঢ়া করা হউছে
1: মানে কুয়া কি কুন্ড।
0: হয় হয় হয়, আর সেখানে সে বর্ষা পানটা জমা হচ্ছে। আর দাদা সেটাকে কিনি যেটা পান ছানি হবা
1: পূর্বকালে যেটা আমি যেন পাঞ্চনা করুথুলা গা মনে পড়ুছে কে?
0: হয় হয় হয়, দেখো ন, সে পথর মানে থিসি বাইল মানে থিসি, তো সেন্তা যদি আমি স্তর করি দেমা বইলে সেখানে কে হবা কি ই পানটা পুরো ছানি হি করি তলকে যিবা, আর সেখানে আমি যেন সে টাঁকি বাগির বনাই থু কি সেটা গাঢ়া গুটে বি করে দিউ থু, সে পানটা পুরো ছানি হবা বইলে কিনি সেটাকে আমি ব্যবহার করি পারমা, কা করি কি সে পান পুরা সফা হয়ে যাইতিবা জি।
1: হয় তো, বলে সেটাকে আমি আমার আর বাকি কামে বি ব্যবহার করি পারমা নেই কে?
0: আর আমি যদি সে পানকে আমার মানে ঘরর কেনসি কামতি ব্যবহার নেই বি করুছু বলে গছলতা তি দেবালি ব্যবহার করমা, তার বাদে আমার চাষি মানে যেন অছন সে মানে তাকর চাষবাস তি ব্যবহার করি পারবি।
1: হয় গা, সেন তো আর এতে চকচকিয়া পান র কিছু দরকার নেই ন,
0: খালি পান ন দরকার দাদা।
1: হয়
0: বলে সে পানটা বঢ়িয়া হেবা, আর দেখব তো চাষি ভাই বহন মানে সে তাকর ক্ষেত মানকে গাঢ়া করি করি বি গুটি গুটি স্থান রখি দিছন সে ক্ষেত পোখরী বাগির কহ।
1: হয় হয় হয়,
0: আর সেখানে যেতেবেলে এই বর্ষা পান সবু রহবা স্টোর হই করি মাট তলকে তো সে পান যিবা কিনি?
1: বিলকুল যিবা গা,
0: ভেদবা কিনি কহ?
1: হুম,
0: হেলে সে পানটাকে ফের গায় যেতেবেলে বর্ষা বর্ষি ছাড়ি দেউছে আর আমার চাষবাস র সংকটাপূর্ণ পরিস্থিতি আসুছে, সে পান ঠিক কাম দেবা দাদা,
1: ঠিক দরকার বলে নেই?
0: হয় হয়, সে সঞ্জীবিনী বুটি লেখে
1: বিলকুল ঠিক কহল গা,
0: বলে ই বর্ষা পানটা কেনতা করে সংরক্ষণ করা যিবা আর সে পানকে কেনতা করে আমার চাষবাস থি কি আমার ঘরের অলগা যেন কাম মানে আছে সেথি আমি ব্যবহার করি পারমা, সেথির লাগে আমাকে সবকে সচেতন হেবার আছে।
1: বিলকুল বিলকুল,
0: বলে দাদা
1: হ্যাঁ হ্যাঁ,
0: পান বচামা হলে ক্ষেত যদি আমার পুরা একদম

0: জৈবিক হিসাবে হি যদি কিছু অসুবিধা হচ্ছে বলে তার সমাধান করবার আছে। রোগ পোক যাহা বি লাগুছে সেতির লাগি আমকে ই নিম তেল, করঞ্জ তেল,
1: হান্ডি খত মানে
0: হই হই হই সেটা মানকে একা ব্যবহার করবার আছে।
1: হই হই হই হেলে শশী,
0: হই দাদা,
1: খালি আমি চাষ করলে তো নে হুয়ে, চাষ কেতবেলে ভল বি হেসি কেতবেলে অসুবিধা হলে রোগ পোক হেলা কি বর্ষা নে হেলা বলে খারাপ বি হই যায়সি।
0: বিলকুল দাদা,
1: তো সেতির লাগি বি গুটে আমি উপায় করবার কথা যেনতা কি আমার ফসল বীমা যোজনা।
0: হই দাদা, আমি আমার ফসল র যদি বীমা করে দেইথিমা বলে যেতেবেলে আমার চাষবাসটা ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণটা আমকে এই ফসল বীমা হিসাবে মিলি পারবায়, হলে সেতির লাগি আমকে বীমা তো করবার আছে কিনি।
1: হই হই,
0: বীমা নেই করলে আর আমার ফসলটা নষ্ট হয়ে যাইছে বলে কে শুনবা আমার কথা কহত,
1: কে দেখিছে যে কে জানিছে যে জানবা।
0: হই হই, হেতির লাগি পুরা একদম যেতেবেলে বি চাষ করুছু আর বীমা করবার সময় আসুছে বইলে হেটা ঝটপট যে করে বীমা করে দেবার আছে নিজের ফসল র
1: বইলে সেতে লাগে যদি কিছু অসুবিধা হচ্ছে বইলে সেটা লাভ পায় মানে কি।
0: হই হই হই দাদা, তার সঙ্গে সঙ্গে দাদা আমার ই যেন সরকার র যেন ১২ বর্ষ পুরলা সেথি যেন চাষবাস র লাগি ভল করে চাষবাস হেবা বলি করে কেতনে কেতে সব যোজনা করা গলা, মজা মজা থি আমার চাষী মানকে পয়সা বি দিয়া যায়সি।
1: হয়ে গা বহুত প্রকার সুবিধা সব করা হয়েছে।
0: হয়ে হয়ে এ আমার যেন সম্মান নিধি যোজনা আছে সেথি মজা মজা থি যেন পয়সা দিয়ে যায়সি আমার চাষী ভাই বহন মানে সে পয়সা তো চাষবাস দিয়ে লগাসন কিনি কহ।
1: হয়ে গা
0: তার সঙ্গে সঙ্গে আরো বি বহুত কিছু যোজনা মানে করা যাচ্ছে।
1: হয়ে গা
0: বলে দাদা, এতে সবু কথাবার্তা মানে তো হেলা নয়,
1: হয়ে গা
0: আর আমকে সবকে সচেতন হেবার কথা যে কেতবেলে কায় সবু যোজনা আসুছে কি ল্যাম্পস মান কঠানকে বি যাই করে বুঝবার আছে যে কেন সবু অমলক্ষম বিহন মানে আসুছে কায় সবু চাষ করবার লাগি সুবিধা সুযোগ মানে দিয়া যাচ্ছে ই সবু কথা মানে যাই করে আমি যদি সেন পচরা উচরা করমা বলে আমার চাষবাস কে আমি বড়িয়া করি পারমা।
1: বিলকুল ঠিক কহল, হেলে শশী।
0: হয়ে দাদা
1: দেখ গা, খালি কথাবার্তা হই চালিথিমা বলে তো আমার কথা সরেনি, বলে বৈঠে কিনা আর বি বহুত কিছু কথা মানে রহলা ন জানবার শুনবারটা, বলে সিয়াড়কে বি টিকে নজর করু নেই কে।
0: হই হই হই, বলে দেখো দাদা ম্যাডাম হারে তো পৌঁছি আসলে ন, হলে মুই ম্যাডাম হারকর সঙ্গে কথাবার্তাটা আরম্ভ করে দেছি তুমি মানে সবে বসি করে শুনো।
1: হই হই,
0: শ্রোতা ভাই বহেন মানে আজ যে ম্যাডাম আমার সঙ্গে অছন সে হেলে দুখিনী বিশি আর সে ব্লক কৃষি অধিকারী অছন বনেইঠানে, আর ম্যাডাম আজ আমাকে যে বিষয় থি কহবে সে বিষয় হচ্ছে ডালি জাতীয় ফসলরে আত্মনির্ভরশীলতা মিশন। তবে ম্যাডাম জুহার, স্বাগত আপনকে আমার আজির বৈঠকি থি।
2: তো কথাটা তো বঢ়িয়া মানে মনকে লাগুছে যে ডালি জাতীয় ফসল থি আত্মনির্ভরশীল হেবারটা যে মিশন চালিছে এটা কেন্দ্র সরকারঙ্কর তরফনু, তো এই উপরে পহেলা আমার চাষী ভাই বহেন মানকে পদে কহু।
3: সবু শ্রোতা বন্ধু আর চাষী ভাই বহেন মানকু মোর জুহার, দেখুন এটা কেন্দ্র সরকারকর গুটে নয়া যোজনায়, আউ কহবাকে গেলে এটা গোটে বড় যোজনা আউ গোটে লাভকারী যোজনায়। কাহিলা যে দেখুন আমি যেতে ডালি জাতীয় জিনিস খাওছু আমার ভাত থালতি ডালটা গোটে মেন হয়, কিন্তু দেখবাকে গেলে আমাকে বেশি বাহারু বাহার দেশ নু আনবাকে পড়ুছে ডালিটা, কাহিকি আমি নিজে আত্মনির্ভর হই না পারবার ডালি ফসল উপরে। তো ইটাকে মূল লক্ষ্যরে রখিকিনা সরকার 2030-31 সুদ্ধা যেনতা কি আমি ডালি উৎপাদনরে সম্পূর্ণভাবে আত্মনির্ভরশীল হেমা সেটাকে টার্গেট করিছন, যেনতা আমাকে আর ডালি বাহারু আনবাকে পড়বানি আমি নিজে হি সবু উৎপাদন করমা। বিশেষ করে ইথিরে হরড, বিড়ি, মসুর আর কিছু মাত্রা বুট ডাল কে তার উৎপাদন উপরে অধিক জোর দিয়া যাচ্ছে।
0: আজ্ঞা, বলে ইহা দেখুন যে ই যোজনা থি আমার জেলার যে চাষী ভাই বহন মানে সেমানকর লাগি কায় কায় সব সুবিধা সুযোগ মানে রয়েছে।
3: দেখুন আমার জেলার পানিপাগ জলবায়ু যেন প্রকার আছে আমার চাষী ভাই বহেন লাগি এটা গোটে সুবর্ণ সুযোগ কহলে হবা, কাহিকি আমার ধান অমল পরে যেন জমি পড়িয়া পড়ুছে যেটাকে আমি ফেলো এরিয়া কহসু সেথিরে আরামসে চাষী ভাই বহেন মানে ডালি চাষ করি পারবে, তাকে সেথিলাগি সরকার প্রোৎসাহন দেবে। তার বাদ যদি বি বর্ষা দিনে বি যেন মানে চাষ করবাকে চাইবে যেটা গুড়া জমি সেটি যদি ধান নেই করি করি ডালি জাতীয় ফসল করবে তো চাষী মানে বহুত লাভবান হবে। ই স্কিমটি চাষী ভাই বহেন মানকে সম্পূর্ণ মাগণারে উন্নত মানর বিহন কিট যেটাকে আমি সিড কিট কহসু সেতিরে বিহন থিবা কিছি ঔষধ বি থিবা সেটা সম্পূর্ণ ভাবে মাগণারে দিয়া যিবা, সেটা তো মিনি কিট হিসাবরে। ইতার বাদ গুটে ক্লাস্টার মানে গুটে গ্রুপরে বা দলগত ভাবে যদি চাষী মানে গুটে চাষ করবে তাঙ্কর মডেল চাষ হিসাবরে তাঙ্কু একর পিছা 4000 টঙ্কার সহায়তা প্রদান করা যিবা।
0: আজ্ঞা, বলে আমার যে চাষী ভাই বহেন মানে অছন কিনি ই ডালি জাতীয় চাষ করবার

0: আমি নিজে আত্মনির্ভরশীল হয়ে পার।
1: আজ্ঞা ম্যাডাম, দেখুন এই ডালিটা আমার স্বাস্থ্যের লাগি বহু জরুরি আয়, সেটা সবাই আমি জানুছু, আর ইতার ব্যবহার বি আমার সবুদিনে হচ্ছে। হেলে বি বহুত কিছু সুবিধা সুযোগ মানে বি দেয়া যায়সি, ডালি চাষ করবার লাগি প্রোৎসাহন বি করা যায়সি। হেলে বি আমার চাষি ভাই বোহেন মানকঠানে ডালি চাষ করবার লাগি হেতকি উৎসাহ দেখবার কি নেই মিলে। তো যিবার যিবার বেলে আমার চাষি ভাই বোহেন মানকে আর কান এটা কহবে যেথির লাগে কি সেমানে ডালি চাষ উপরে সেমানে অতকানু অতকা সামিল হবে।
0: দেখুন শেষ তুমি এটা কহবাকে চাহিমি কি ডালি জাতীয় ফসলটা যেমতি আমার শরীর লাগি উপযোগী, মানে ডালি জাতীয় খাদ্যটা সেটা আমার মাটি লাগি বি সেতকি বড়িয়া। চাষি ভাই মানে আমার মকা করুছন, পনিপরিবা করুছন, ধান করুছন, কিন্তু যেতে বি করুছন সবুতক ই ফসল মানে মাটির খালি নেই করে যাইছন, কিছু দেখি নাই যান। কিন্তু গুটে ডালি জাতীয় ফসল সে মাটির উর্বরতাকে বড়াবা, সে মাটির যবক্ষা যানর স্থিরীকরণ যে নাইট্রোজেন কে বাঁধিকি রাখবা, তারপরে যেন ফসলটা সেমানে করবে তাকু সার কম লাগবা। এবে দেখুন সারর অভাব লাগি রহুছে, মাটির স্বাস্থ্য বিগড়ি বিগড়ি যাচ্ছে, কেমিক্যাল জিনিস দেই দেই মাটির স্বাস্থ্য বিগড়ি যাচ্ছে। তো সন্তুলিত খাদ্য পরিচালনার স্বাস্থ্য পরিচালনার মাটির আমার ডালি জাতীয় ফসলের গোটে মুখ্য ভূমিকা আছে। ইথিরে তো যাহা লাভ পাইবে চাষী মানে ডালি জাতীয় ফসল করিকি সেটা অলগা কথা, কিন্তু মাটি মা লাগি ডালি জাতীয় ফসল চাষী মানকু নিহাতি করবার আছে। দেখুন সরকার মাগণারে বিহন দেলে, ঘিনবার গ্যারেন্টি দেলে, হেতির লাগি আমার অঞ্চল চাষী ভাই বহেন মানে আগেই আসুন। ডালি জাতীয় ফসল যদি আমি আমার চাষে করমা, সবু প্রকার ফসল করুন কিছু অসুবিধা নেই, কিন্তু ডালি জাতীয় ফসল ইহাদে সময়ের ডিমান্ড, কাহিঁকি মৃত্তিকার স্বাস্থ্য যেন ভাবে বিগড়ি গলান, যদি এবেঠু আমার চাষী ভাই বোন মানে আগে না আসবে, ডালি জাতীয় ফসল টিকে নাই করবে, মাটির স্বাস্থ্য বঞ্চাবাটা মুস্কিল হয়ে যাব। হেতির লাগি ই মিশন র লাভ উঠাউন চাষী ভাই বোন মানে নিজের সহিত আমার দেশকে বি ডালি জাতীয় ফসল লাগে আত্মনির্ভরশীল করুন আউ আগেই যাউন।
1: বলে ম্যাডাম বুড়িয়া সুন্দর ভাবে আসি করি সবু কথা মানে বুঝাই করে কহিলে, তো এতে সুন্দর ভাবে সবু কহিথিবার নু আপনকে বহুত বহুত ধন্যবাদ, জুহার।
0: ধন্যবাদ, জুহার।
2: শশী
1: হয়ে দাদা,
2: ম্যাডাম মার্কানু তো ডালি চাষ বিষয়ে বহুত কিছু জানলা।
1: হয়ে দাদা, আর আমি এই ডালি চাষ থিবি কেনা করে আত্মনির্ভরশীল হয়ে পারমা, সেতির লাগি সবু সুবিধা সুযোগ মানে ম্যাডাম আমাকে সবু বতাই দেলে, যাহা বি অছে। তো সবু চাষ মানে তো করুছু, হেলে ডালি চাষ তি হেলে আমি মানে কা কর পছে রহমা।
2: হয় গা,
1: আমার চাষী ভাই বোন মানে এই ডালি চাষ করবার লাগি বি
2: আকে আবার কথা নেই কে।
1: হয় হয় হয় দাদা। হেলে দাদা,
2: হ্যাঁ হ্যাঁ,
1: কথা কথা ন গুহের কথাবার্তা মানে হেলা নগা, হেলে যৌ গীত পদে অধে শুনুগা।
2: হয় গা, ঠিক কহল, মতে বি গীত পদে অধে শুনবার লাগি মন লাগুথলা।
1: বলে শুনি পকু।
2: শুনু শুনু।

0: দাদা,
1: হ্যাঁ শশী,
0: গীত তো শুনলা,
1: হয় গা।
0: হেলে দেখো আমার ই সূচনা মানকর বিল আসি হেলা নজি।
1: বলে গুটে গুটে করে জনাই দৌছে না?
0: হয় দাদা, হেলে পহলা যং আমার ই রাউরকেলার আখর পাখর বাজার হাট মানকর হারাহারি দরদাম থি যেন পনিপরিবা মানে বিক্রি বটা হউথলা সে সূচনাটা কহু।
1: বলে কিলো পিছা আলু 16 টঙ্কা, পেঁয়াজ 25 রু 30 টঙ্কা, টমাটর 30 রু 40 টঙ্কা, বাইগন 40 টঙ্কা, ভেন্ডি 30 রু 40 টঙ্কা, বরবটি 50 রু 60 টঙ্কা, মাখন 30 টঙ্কা, লাউ গুটাকে 20 টঙ্কা, কলরা 40 রু 50 টঙ্কা, ফুলকপি 50 রু 60 টঙ্কা, বন্ধাকপি 20 রু 30 টঙ্কা, গাজর 50 টঙ্কা, বিট 40 টঙ্কা, পটল 40 রু 50 টঙ্কা, কুন্দরু 40 টঙ্কা, সারু 50 টঙ্কা, কঞ্চা মির্চা 80 রু 100 টঙ্কা, কঞ্চা কদেল 40 রু 50 টঙ্কা, অদা 160 টঙ্কা, আর লেসুন 200 রু 220 টঙ্কা।
0: বলে ই বেলা বলি জুঙ্গা আমার পান পাগ র সূচনা বি কহি দং।
1: হয় হয়।
0: বলে পান পাগ বিভাগ সুন্দরগড় কিরে তরফ নু যেন সূচনা আসিছে সেতার হিসাবে আইবা 24 ঘন্টা ভিতরে জিলার পাগ সফা রহবার সঙ্গে সঙ্গে কেন কেন ঠানে মেঘুয় পাগ বি দেখা যাই পারে, আর ই ভিতরে বর্ষা হবার সম্ভাবনা বি রহিছে, আর পবন র বেগ ঘন্টা প্রতি 11 কিলোমিটার হিসাবে বুহি পারে। তাপমাত্রা কে দেখমা বলে সবুঠানু এতকা 31 ডিগ্রি সেলসিয়াস আর সবুঠানু কম 25 ডিগ্রি সেলসিয়াস রহি পারে। সেন্তা আর্দ্রতাটা সবুঠানু এতকা শতকড়া 84 ভাগ আর সবুঠানু কম শতকড়া 58 ভাগ রহবা বলি অনুমান করা যাচ্ছে।
1: বলে ই ভলিয়া পানিপাগর সূচনা রহিছে।
0: হয় দাদা।
1: হেলে শশী,
0: হয় দাদা,
1: দেখো গা বৈঠকি সরাবার সময় হই আসলান।
0: বলে চাষী ভাই বহন মানে আমার কিষান বাণী কার্যক্রম আপন মানকে কেনতা লাগুছে সে সবু কথা মানে লেখি করি আমকে চিঠি পঠুন, আর চিঠি থি নিজর মোবাইল নম্বর দেবার কে জানতা নি ভুলবে।
1: আর আমকে চিঠি লেখবা ঠিক না হুছে?
0: কিষান বাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী রাউরকেলা, পিন নম্বর 769042।
0: আর চাষী ভাই বহন মানে আপন মানে তো সবে জানসন যে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি।
1: বয়লে চাষী ভাই বহন মানে আজর লাগে আমার এই কিষানবাণী বৈঠকটা আমি ইন রাখুছু। জুহার।

শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম এবং শুণুছেন ওড়িয়া আলবম গীতর কার্যক্রম শুণবা বর্তমান সুভাশিষ গাইথিবা এই গীতটি নিজামক লেখার সঙ্গীত অভিজিৎ মজুমদার।